0: দ্বিতীয় পর্যায়ে উত্তর মাসিডোনিয়ায় পৌঁছিলে রাষ্ট্রপতি। চলিত বর্ষ জুন সুদ্ধা 554 নিযুতর অধিক উপভোক্তা ইউপিআই ব্যবস্থা সহ সামিল হয়ে সূচনা দেলে অর্থ রাষ্ট্রমন্ত্রী। দেশের প্রথম ডেঙ্গু টিকা বিপণনক অনুমোদন প্রদান কলা ঔষধ নিয়ামক সংস্থা। জম্মু কাশ্মীরে প্রবল বর্ষাজনিত পরিস্থিতির মৃত্যুসংখ্যা 23 বৃদ্ধি এবং ওড়িশা সমেত দেশের বিভিন্ন অঞ্চলের আজ প্রবল বর্ষা হওয়া নিয়ে পানিপাগ বিভাগের আকলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ত্রিরাষ্ট্রীয় গস্তর দ্বিতীয় পর্যায়ে উত্তর মাসিডোনিয়ায় পৌঁছিছন্তি। জনে ভারতীয় রাষ্ট্রপতিঙ্কর এহা সেই রাষ্ট্রকু প্রথম গস্ত। রাষ্ট্রপতি মুর্মু উত্তর মাসিডোনিয়া প্রতিপক্ষ সেলজানো ভাস্কা ডাভুকোভাঙ্ক সহ দ্বিপাক্ষিক আলোচনা করবে। প্রধানমন্ত্রী ক্রিস্টিজান মিকোস্কি এবং সেঠাকার সংসদর বাচস্পতি আফ্রিমো গাসিঙ্ক সহ মধ্যে সাক্ষাৎ আলোচনা করিবার কার্যসূচী রয়েছে। গস্ত অবসরের রাষ্ট্রপতি উত্তর মাসিডোনিয়া সংসদকু মধ্যে সম্বোধন করিবে। দুই দেশের ব্যবসায়িক সম্মিলনীরে রাষ্ট্রপতি মুর্মু যোগদেবা সহ সমাবেশকু সম্বোধন করিবে। কৃষি, ঔষধ, বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা, সূচনা প্রযুক্তিবিদ্যা আধারিত বিভিন্ন ক্ষেত্র উপরে অর্থনৈতিক সম্পর্ককু অধিক সুদৃঢ় করিবাকু উভয় দেশ আগ্রহ প্রকাশ করুছন্তি। রাষ্ট্রপতি মুর্মু সেন্ট স্পাস চর্চ পরিদর্শন করিবা সহ প্রমুখ মাসিডোনিয়া সংগ্রামী গাস ডেলচেভক সমাধিরে পুষ্পমাল্য অর্পণ করিবার কার্যসূচী রয়েছে। নয়াদিল্লীস্থিত সংসদ ভবন পরিসরে আজ পূর্বাহ্নে জাতীয় গণতান্ত্রিক মেন্ট এনডিএ সংসদীয় দলর সাপ্তাহিক রণনীতিক বৈঠক অনুষ্ঠিত হব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতে যোগদে সমাবেশক সম্বোধন করিবার কার্যসূচী রয়েছে। অংশীদার দলগুলিক মধ্যে একতা প্রদর্শন করা লক্ষ্য নিয়ে সংসদ অধিবেশন কালে মঙ্গলবার দিন এই বৈঠক আয়োজন করা যাইথায়। চলিত বর্ষ জুন সুদ্ধা 554.9 নিযুতর অধিক উপভোক্তা ইউপিআই ব্যবস্থা সহ সামিল হয়েছেন্তি বলি অর্থ রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী কহিছন্তি। নয়াদিল্লীরে গতকালি লোকসভায় গতকালি এক প্রশ্নর লিখিত উত্তরে শ্রী চৌধুরী কহিছন্তি, গত আর্থিক বর্ষে ইউপিআই মাধ্যমে 24,162 কোটি কারবার হয়েছে। এহাদ্বারা আর্থিক কারবারর পরিমাণ 314 লক্ষ কোটি টঙ্কায় পৌঁছিছে। সুরক্ষিত তথা ইউপিআই রে স্বচ্ছতাকে দৃষ্টি রাখি ভারতীয় রিজর্ভ ব্যাঙ্ক এবং ভারতীয় জাতীয় দেণনেণ নিগম পক্ষর ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে। ইউপিআই আপ্কু অধিক উন্নীত করা যাই উপভোক্তাঙ্ক সুরক্ষাকু সুনিশ্চিত করিবাকু লক্ষ্য রাখা যাইছি। এহাদ্বারা সাইবর ঠকেইকু রোকিবা সহ মোবাইল নম্বরে বারম্বার পরিবর্তন কিংবা এসএমএস আধারিত অপব্যবহারকু রোকা যাইপারিব বলি শ্রী চৌধুরী কহিছন্তি। বিভিন্ন দেশের আর্থিক কারবার ব্যবস্থা সহিত ইউপিআইকু সমন্বিত করা যাইছি। এহাদ্বারা ব্যক্তিগত তথা ব্যবসায়গত আর্থিক কারবার অধিক সহজ হয়েপারিছি বলি অর্থ রাষ্ট্রমন্ত্রী শ্রী চৌধুরী গৃহরে সূচনা দেইছন্তি। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নয়াদিল্লীঠারে তাঙ্কো পানামা প্রতিপক্ষ জাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেজ আচা ভাস্কেজ সহ সাক্ষাৎ আলোচনা করেছেন্তি। দ্বিপাক্ষিক সম্পর্ককু অধিক সুদৃঢ় করিবা উপরে আলোচনা কালে ডক্টর জয়শঙ্কর গুরুত্ব প্রদান করেছেন্তি। বাণিজ্য, ব্যবসায়, দক্ষতা বিকাশ, সামুদ্রিক ব্যাপার, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা এবং ডিজিটাল সহযোগ নিয়ে বিভিন্ন প্রসঙ্গে দুই নেতা মত বিনিময় করেছেন্তি। বিভিন্ন বহুপক্ষ ফোরমে পারস্পরিক সহযোগ উপরে মধ্যে উভয় নেতা আলোচনা করিতিবা জনাপড়িছি। পানামা বৈদেশিক মন্ত্রীঙ্ক এই ভারত গস্ত দ্বিপাক্ষিক সম্পর্ককু অধিক মজবুত করিব বলি ডক্টর জয়শঙ্কর পূর্বরু মতব্যক্ত করিথিলে। ডক্টর জয়শঙ্কর কহিছন্তি, তাঙ্ক প্রতিপক্ষঙ্ক এই গস্ত পারস্পরিক স্বার্থ সম্বলিত ক্ষেত্রগুড়িকরে সহযোগ বৃদ্ধি নেই নূতন মার্গ উন্মুক্ত করিব। ভারত এর প্রথম ডেঙ্গু টিকার ব্যবসায়ক অনুমোদন প্রদান করেছে। টাকুড়া বায়োফার্মাসুটিক্যালস ইন্ডিয়া দ্বারা বিকশিত এই কোডেঙ্গা টিকার বিপণনক ঔষধ নিয়ামক সংস্থা মঞ্জুরি প্রদান করেছে। কোম্পানি দেইথিবা সূচনা অনুযায়ী 4-60 বর্ষ বয়স্ক লোকঙ্ক পাইঁ এই টিকা প্রদান করা যাই পারিব। পূর্বরু ডেঙ্গু সংক্রমণ নেই কোনসি তথ্য নথিলে মধ্যে এহাকু নিয়া যাই পারিব বলি কোম্পানি সূচনা দেইছি। ইউরোপীয় সংঘ, ব্রিটেন, ব্রাজিল, ইন্ডোনেশিয়া এবং আর্জেন্টিনা সমেত 40 অধিক দেশের এই টিকার প্রচলন করা যাচ্ছি বলি কোম্পানি কহিছি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরু। জম্মু কাশ্মীরে প্রবল বর্ষাজনিত পরিস্থিতিরে গতকাল 11 জনকর মৃত্যু হয়েছে। এতে জনে মহিলা এবং তাঙ্কর 2টি সন্তান রয়েছে। এথিসহ গত 3 দিন মধ্যে মৃত্যুসংখ্যা ସଂଖ୍ୟା ତେଇଶକୁ ବୃଦ୍ଧି ପାଇଛି। ସ୍ଥାନୀୟ କର୍ତ୍ତୃପକ୍ଷ ଦେଇଥିବା ସୂଚନା ଅନୁଯାୟୀ ଲଗାତାର ପ୍ରବଳ ବର୍ଷା ଯୋଗୁଁ ପ୍ରଭାବିତ ରାଜୌରୀ ଏବଂ ପୁଞ୍ଚ ଜିଲ୍ଲାରେ ଉଦ୍ଧାର ଓ ରିଲିଫ୍ କାର୍ଯ୍ୟ ବାଧାପ୍ରାପ୍ତ ହୋଇଛି। ସେଠାରେ 7 ଜଣ ନିଖୋଜ ଥିବା ଜଣାପଡ଼ିଛି। ଉପରାଜ୍ୟପାଳ ମନୋଜ ସିହ୍ନା ପ୍ରବଳ ବର୍ଷା ଏବଂ ତତ୍ଜନିତ ଆକସ୍ମିକ ବନ୍ୟା ଓ ଭୂସ୍ଖଳନର ପରିସ୍ଥିତି ନେଇ ସମୀକ୍ଷା କରିଛନ୍ତି। ଉପରାଜ୍ୟପାଳ ଶ୍ରୀ ସିହ୍ନା ଏବଂ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଓମାର ଅବଦୁଲ୍ଲା ଘଟଣାରେ ଗଭୀର ଦୁଃଖ ପ୍ରକାଶ କରିବା ସହ ପ୍ରାଣ ହରାଇଥିବା ଲୋକଙ୍କ ନିକଟ ସମ୍ପର୍କୀୟଙ୍କ ଲାଗି ସମବେଦନା ଜ୍ଞାପନ କରିଛନ୍ତି। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ଅବଦୁଲ୍ଲା ମୃତକଙ୍କ ପରିବାରବର୍ଗଙ୍କ ଲାଗି 6 ଲକ୍ଷ ଟଙ୍କା ଲେଖାଏଁ ଅନୁକମ୍ପାମୂଳକ ସହାୟତା ରାଶି ଘୋଷଣା କରିଛନ୍ତି। ଉଦ୍ଧାର କାର୍ଯ୍ୟରେ ଏନ୍ଡିଆର୍ଏଫ୍, ଏସ୍ଡିଆର୍ଏଫ୍, ସେଠାକାର ପୁଲିସ୍ ଏବଂ ସେନା ସମେତ ତ୍ୱରିତ କ୍ରିୟାନୁଷ୍ଠାନ ବାହିନୀ ନିୟୋଜିତ ହୋଇଛନ୍ତି। ଗତକାଲି ଅନ୍ୟ ଏକ ଘଟଣାକ୍ରମରେ ଡୋଡା ଜିଲ୍ଲାର ଜାମ୍ମୁ କିସୁଓ୍ୱର ଜାତୀୟ ରାଜପଥ ପାର୍ଶ୍ୱରେ ଥିବା ରାଗିନାଲ୍ଲାଠାରେ ଏକ ଯାତ୍ରୀବାହୀ ଗାଡ଼ି ଉପରେ ପାହାଡ଼ରୁ ଖସୁଥିବା ପଥର ପଡ଼ିଯିବାରୁ 2 ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଛି। ଆସନ୍ତା 23 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜାମ୍ମୁ କାଶ୍ମୀରର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ ମଧ୍ୟମରୁ ପ୍ରବଳ ବର୍ଷା ହେବା ନେଇ ପାଣିପାଗ ବିଭାଗ ସତର୍କ ସୂଚନା ଜାରି କରିଛି। ନଦୀ, ଝରଣା ଆଦି ପ୍ରାକୃତିକ ସ୍ରୋତ ନିକଟକୁ ନ ଯିବା ପାଇଁ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ କରାଯାଇଛି। ପରିସ୍ଥିତି ଉପରେ ତୀକ୍ଷ୍ଣ ନଜର ରଖାଯିବା ସହ ସମନ୍ୱିତ କାର୍ଯ୍ୟାନ୍ୱୟନକୁ ସୁନିଶ୍ଚିତ କରିବାକୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି। ଆସନ୍ତା 24 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରତି 6 ଘଣ୍ଟା ଅନ୍ତରରେ ପରିସ୍ଥିତି ରିପୋର୍ଟ ଦାଖଲ କରିବାକୁ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ଅବଦୁଲ୍ଲା ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି। ଅଯୋଧ୍ୟା ରାମ ମନ୍ଦିରରେ ଦାନ ଅର୍ଥ ହେରଫେର ହୋଇଥିବା ଅଭିଯୋଗର ତଦନ୍ତ ଲାଗି ସ୍ୱତନ୍ତ୍ର ଅନୁସନ୍ଧାନ ଦଳ ଏସ୍ଆଇଟି ଗଠନ କରାଯିବା ଉପରେ ଆବଶ୍ୟକ ନିର୍ଦ୍ଦେଶ ପ୍ରାପ୍ତ କରିବା ଲାଗି ସୁପ୍ରିମକୋର୍ଟ ଗତକାଲି ସଲିସିଟର ଜେନେରାଲଙ୍କୁ କହିଛନ୍ତି। ଏଥିସହିତ ଏହି ଘଟଣାର ରାଜନୀତିକରଣ ନ କରିବାକୁ ସର୍ବୋଚ୍ଚ ନ୍ୟାୟାଳୟ ସମସ୍ତ ପକ୍ଷଙ୍କୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛନ୍ତି। ପ୍ରଧାନ ବିଚାରପତି ଜଷ୍ଟିସ୍ ସୂର୍ଯ୍ୟକାନ୍ତ, ବିଚାରପତି ଜଷ୍ଟିସ୍ ଜୟମାଲ୍ୟ ବାଗ୍ଚି ଏବଂ ଜଷ୍ଟିସ୍ ଭି ମୋହନାଙ୍କୁ ନେଇ ଗଠିତ ଖଣ୍ଡପୀଠ ଏହି ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇ କହିଛନ୍ତି, ଦାନ ଅର୍ଥ ହେରଫେର ଘଟଣାର ଯେଭଳି ଉପଯୁକ୍ତ ତଦନ୍ତ କରାଯିବ ସେ ଦିଗରେ ଅଦାଲତ ଆବଶ୍ୟକ ପଦକ୍ଷେପ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି। ତେବେ ଏହି ଅଭିଯୋଗର ତଦନ୍ତ କରିବା ଲାଗି ଏସ୍ଆଇଟି ଗଠନ କରାଯାଇଛି ବୋଲି ସଲିସିଟର ଜେନେରାଲ କୋର୍ଟକୁ ଅବଗତ କରାଇବା ସହିତ ବର୍ତ୍ତମାନ ରାଜ୍ୟ ପୁଲିସ ଏହାର ତଦନ୍ତ କରୁଛି ବୋଲି କହିଛନ୍ତି। ଶ୍ରୀ ମେହେଟ୍ଟା କହିଛନ୍ତି, ଏହି ମାମଲାରେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ 8 ଜଣଙ୍କୁ ଗିରଫ କରାଯାଇଛି। ଏସ୍ଆଇଟି ତଦନ୍ତର ସବିଶେଷ ତଥ୍ୟ ଉତ୍ତରପ୍ରଦେଶ ସରକାର ଅଦାଲତରେ ଉପସ୍ଥାପନ କରିବା ଲାଗି ସୁପ୍ରିମକୋର୍ଟ ନିର୍ଦ୍ଦେଶ ଦେବା ସହିତ ଆସନ୍ତା 27 ତାରିଖରେ ଏହାର ପରବର୍ତ୍ତୀ ଶୁଣାଣି ଲାଗି ଦିନ ଧାର୍ଯ୍ୟ କରିଛନ୍ତି। ଦାନ ଅର୍ଥର ହେରଫେର ଅଭିଯୋଗରେ ମନ୍ଦିର ଟ୍ରଷ୍ଟର ଅନୁରୋଧ କ୍ରମେ ଗତ ମାସ 23 ତାରିଖରେ ଉତ୍ତରପ୍ରଦେଶ ସରକାର ସ୍ୱତନ୍ତ୍ର ଅନୁସନ୍ଧାନକାରୀ ଦଳ ଏସ୍ଆଇଟି ଗଠନ କରିଥିଲେ। ଇରାନ ଉପରେ ଆମେରିକା ସେନା ପକ୍ଷରୁ ପୁନଃ ଆକ୍ରମଣ କରାଯାଇଛି। ଆମେରିକୀୟ କେନ୍ଦ୍ରୀୟ କମାଣ୍ଡ ସେଣ୍ଟକମ୍ ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମ ପୋଷ୍ଟରେ ଏ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଦେଇ କହିଛି, ଇରାନର ସାମରିକ କ୍ଷମତାକୁ ଅଧିକ ଦୁର୍ବଳ କରିବା ଲକ୍ଷ୍ୟ ନେଇ ଏହି ଆକ୍ରମଣ ହୋଇଛି। ଫଳରେ ହର୍ମୁଜ୍ ପ୍ରଣାଳୀରେ ବାଣିଜ୍ୟିକ ଜାହାଜଗୁଡ଼ିକ ଉପରେ ଇରାନ କରୁଥିବା ଆକ୍ରମଣ ବାଧାପ୍ରାପ୍ତ ହେବ ବୋଲି ସେଣ୍ଟକମ୍ କହିଛି। ଅନ୍ୟପକ୍ଷରେ ପୂର୍ବରୁ ଇରାନର ଇସ୍ଲାମିକ୍ ରେଭଲ୍ୟୁସନାରୀ ଗାର୍ଡ କର୍ପସ୍ ଆଇଆର୍ଜିସି ଦେଇଥିବା ସୂଚନା ଅନୁଯାୟୀ ଆମେରିକାର ଆକ୍ରମଣ ଜବାବରେ ଇରାନର ନୌସେନା ପକ୍ଷରୁ ବାହାରିନ୍ ଏବଂ କୁଏତରେ ଥିବା ଆମେରିକୀୟ ଘାଟିଗୁଡ଼ିକ ଉପରେ 3 ପର୍ଯ୍ୟାୟ କ୍ଷେପଣାସ୍ତ୍ର ଡ୍ରୋନ୍ ଆକ୍ରମଣ କରାଯାଇଛି। ଏହାଦ୍ୱାରା ସେଠାରେ ବ୍ୟାପକ କ୍ଷୟକ୍ଷତି ହୋଇଥିବା ଆଇଆର୍ଜିସି ଦାବି କରିଛି। ବାହାରିନ୍ର ବୈଦେଶିକ ମନ୍ତ୍ରଣାଳୟ ଇରାନର ବାରମ୍ବାର ଆକ୍ରମଣକୁ ଦୃଢ଼ ନିନ୍ଦା କରିଛି। କୁଏତରେ ନାଗରିକ ବିମାନ ନାଭିଗେସନ୍ ବ୍ୟବସ୍ଥାକୁ ଲକ୍ଷ୍ୟ କରି ଇରାନ ଡ୍ରୋନ୍ ଆକ୍ରମଣ କରିଥିଲେ ମଧ୍ୟ ଏହି ସେବା ପ୍ରଭାବିତ ହୋଇନାହିଁ ବୋଲି ସେଠାକାର କର୍ତ୍ତୃପକ୍ଷ ସ୍ପଷ୍ଟ କରିଛନ୍ତି। ଓଡ଼ିଶା ସମେତ ଗୁଜରାଟ, ଝାଡ଼ଖଣ୍ଡ, ରାଜସ୍ଥାନ, ପଶ୍ଚିମବଙ୍ଗର ଉପହିମାଳୟ ଅଞ୍ଚଳ, ସିକ୍କିମ୍ ଏବଂ ପଶ୍ଚିମ ମଧ୍ୟପ୍ରଦେଶରେ ଆଜି ପ୍ରବଳ ବର୍ଷା ହେବା ନେଇ ପାଣିପାଗ ବିଭାଗ ଅନୁମାନ କରିଛି। ସେହିଭଳି ହିମାଚଳ ପ୍ରଦେଶ, ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର, ଲଦାଖ, ଗିଲଗିଟ୍, ବାଲ୍ତିସ୍ତାନ ଏବଂ ମୁଜାଫରବାଦରେ ଅତି ପ୍ରବଳ ବର୍ଷା ହୋଇପାରେ। ଦିଲ୍ଲୀ, ହରିୟାଣା, ଚଣ୍ଡିଗଡ଼, ଉତ୍ତରପ୍ରଦେଶ, ଉତ୍ତର ପୂର୍ବାଞ୍ଚଳ, ବିହାର ଏବଂ ପୂର୍ବ ମଧ୍ୟପ୍ରଦେଶ, କୋଙ୍କଣ ଏବଂ ଗୋଆ ଓ ମଧ୍ୟ ମହାରାଷ୍ଟ୍ର, ପଞ୍ଜାବ ଏବଂ ଉତ୍ତରାଖଣ୍ଡର କେତେକ ଅଞ୍ଚଳରେ ମଧ୍ୟମରୁ ପ୍ରବଳ ବର୍ଷା ହୋଇପାରେ ବୋଲି ପାଣିପାଗ ବିଭାଗ କହିଛି। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦଗୁଡ଼ିକ ପୁଣିଥରେ। ତ୍ରିରାଷ୍ଟ୍ରୀୟ ଗସ୍ତର ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟରେ ଉତ୍ତର ମାସିଡୋନିଆରେ ପହଞ୍ଚିଲେ ରାଷ୍ଟ୍ରପତି। ଚଳିତ ବର୍ଷ ଜୁନ୍ ସୁଦ୍ଧା 554 ନିୟୁତର ଅଧିକ ଉପଭୋକ୍ତା UPI ବ୍ୟବସ୍ଥା ସହ ସାମିଲ ହୋଇଥିବା ନେଇ ସୂଚନା ଦେଲେ ଅର୍ଥ ରାଷ୍ଟ୍ରମନ୍ତ୍ରୀ। ଦେଶର ପ୍ରଥମ ଡେଙ୍ଗୁ ଟିକା ବିପଣନକୁ ଅନୁମୋଦନ ପ୍ରଦାନ କଲା ଔଷଧ ନିୟାମକ ସଂସ୍ଥା। ଜାମ୍ମୁ କାଶ୍ମୀରରେ ପ୍ରବଳ ବର୍ଷା ଜନିତ ପରିସ୍ଥିତିରେ ମୃତ୍ୟୁ ସଂଖ୍ୟା 23କୁ ବୃଦ୍ଧି ଏବଂ ଓଡ଼ିଶା ସମେତ ଦେଶର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ ଆଜି ପ୍ରବଳ ବର୍ଷା ହେବା ନେଇ ପାଣିପାଗ ବିଭାଗର ଆକଳନ। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
1: ଆକାଶବାଣୀ ରାଉରକେଲା। ବର୍ତ୍ତମାନ ଶୁଣିବା ଖେଳ ଜଗତ।

পরবর্তী গীত কিশোর কুমার, মুকেশ, মহম্মদ রফি এবং লতা মঙ্গেশকর কণ্ঠে লক্ষ্মীকান্ত প্যারেলালঙ্ সঙ্গীত নির্দেশনার এবং আনন্দ বক্সিঙ্ লিখিত অমর আকবর এন্থনি চলচ্চিত্রের এই সুন্দর গীতটি শুনবা।

0: 7341218 বুধবীর ITI দক্ষতা আমার সুরক্ষিত ভবিষ্যৎ আপনার
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যাঁ।

শ্রোতা বন্ধু, আপনার শুনেছেন ভক্তি গীতর কার্যক্রম আরতি। কার্যক্রম শুনেছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্র। কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে। এথর আসন্ত শুণবা ভীম ভৈঙ্ক রচনা, কণ্ঠশিল্পী রমেশ কুমার রথঙ্ কণ্ঠরে।

প্রভুত্ব বুঝাইছন্তি দুঃখ নাশ ও সুখ প্রাপ্তি নিমন্তে যেউমানে কর্ম করিথান্তি সেমানে কর্মসমূহর বিপরীত ফল ভোগিথান্তি। মায়াকু অতিক্রম করিবাকু চাহুথিবা লোকে কর্মজনিত স্বর্গলোক প্রাপ্তিকু বি নশ্বর বলি জানিবা উচিত। অধিকন্ত শব্দব্রহ্ম ও পরমব্রহ্ম তত্ত্বজ্ঞ গুরুঙ্ক শরণাগত হেবা প্রয়োজন অটে। এবে রাজা নিমি প্রভু পরমাত্মা পরমব্রহ্ম নারায়ণঙ্ক স্বরূপ জানিবাকু আগ্রহশীল হয়ে উঠিছন্তি।

শ্রোতা বন্ধু, আপনার শুনুলে ওড়িয়া আলবম গীতক্রমে ভক্তি গীত। আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্র। কার্যক্রম প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডে 102.6 MHz যোগে। শ্রোতা বন্ধু, স্টুডিও খোলের সময় বর্তমান সন্ধ্যা 6টা হওয়া যাচ্ছে। আমার পরবর্তী কার্যক্রম হিন্দি সম্বাদ রিলে করে প্রসার করছু আকাশবাণী দিল্লি শুনিপারে অল্প সময় মধ্যে।

শ্রোতা বন্ধু, আমবর্গক সশক্ত আোজগারক্ষম করা অনেক যোজনা কার্যকরী করেছেন আমরকার। ক্ষুদ্র ব্যবসায়ক প্রোৎসাহন দেওয়া আরম্ভ করে বৃহত উদ্যোগপ্রাই যুববর্গ আর্থিক সহায়তা দিয়া যাচ্ছে, যা ফলে

0: শ্রোতা ভাই বহন মানে আজ আমার সঙ্গে যে আজ্ঞা অছন সে হেলে জয়ন্ত কুমার পতি আর সে বরিষ্ঠ বৈজ্ঞানিক আর মুখ্য অছন কৃষি বিজ্ঞান কেন্দ্র পানপুস রাউরকেলা ঠানে আর আজ্ঞা আমকে আজ যে বিষয়টি কহবে সে বিষয়টা হচ্ছে প্রাকৃতিক কৃষি বলে এটা তো মিশন চলে যাইছে জাতীয় স্তর থিবি তো সে বিষয়ে কথা হামা আজ্ঞা হার সঙ্গে তো পহলা আজ্ঞা হারকু আমি স্বাগত জনামা বলে আজ্ঞা জুহার স্বাগত আপনকে আমার আজির কিষান বাণী বৈঠকি থি
1: নমস্কার জুহার কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং ইউটি ভুবনেশ্বর তরফরু সবু চাষী ভাই ভনী মানুকু অনেক অনেক স্বাগত
0: আজ্ঞা
1: ভারত সরকার কো তরফরু এক বিরাট যোজনা মিশন মোড মাধ্যমে চলা যাচ্ছি এবং চাষী ভাই মানে কিপরি সেথিরে যোড়ি হেবে এবং আমার এই যে প্রাকৃতিক কৃষির যে সব মৌলিক নিয়ম অছি কোন লাভ মিলিব আমি কোন বুঝিবা এই বিষয়ে আমি টিকে আলোচনা করিবা
0: আজ্ঞা তো প্রাকৃতিক কৃষি বলে কানায় আরু কা করিটা করবার কথা
1: দেখুন প্রাকৃতিক কৃষি কইলে রসায়ন মুক্ত কৃষি অভ্যাস যোথরে কি আমি কেমিক্যাল কিছু ইউজ করিবুনি এবং পারম্পরিক জ্ঞানরে যে আমার পারম্পরিক পশু সম্পদ অছি তাকু কেমিতি সমন্বিত পদ্ধতিরে তাকু ইন্টিগ্রেট করিকি এবং তাকু আমি বিবিধতা আনিকি স্থানীয় যে আমার বিহন অছি আমার খাদ্য সার অছি আমার কম্পোস্ট অছি তাকু কেমিতি বহুল ভাবে ব্যবহার করিকি গোমূত্র হো আমার গাইর গোবর হো তাকু নেইকি কেমিতি আমি কম খরচরে জিরো বজেটরে চাষ করি পারিবা এবং উন্নত মানর আমি ফসল উৎপাদন করি পারিবা এই যে আমার প্রাকৃতিক কৃষির যে মিশনটা আরম্ভ হয়েছি এটা 2024 মশিয়া নভেম্বরে আরম্ভ হয়েছি তা পূর্ব 2019 মশিয়ারে আমার পারম্পরিক কৃষি পদ্ধতি উপরে মধ্যে গোটে প্রোজেক্ট আরম্ভ হয়েছিল ভারত সরকার তরফর এবং এই জিনিসটা আরম্ভ করিবার তাৎপর্য হল স্বাধীনতা পরে আমার বহু খাদ্য শস্যর অভাব দেখা গেল যেপা আমি সমস্ত জাণিছে আমি গ্রিন রিভল্যুশন বা সবুজ বিপ্লব সাহায্য নেলে 60-70 দশকরে বহুল ভাবে আমি অধিক অমলক্ষম বিহন আউ সার এবং পেস্টিসাইড যে আমার কীটনাশক সব ব্যবহার হল বহু মাত্রায় খাদ্য উৎপাদন হল আমি স্বাবলম্বী হলে আমি ইভেন পৃথিবী বর্তমান চাউলের 1 নম্বর স্থানের আসিগলে কিন্তু ইয়াদ্বারা কোণ হল আমার মাটির স্বাস্থ্য বহু অবনতি ঘটল এবং লোকঙ্ স্বাস্থ্য উপরে মধ্যে নকারাৎমক প্রভাব পড়া তেমন এইসব যে হেলা পরে সমস্তে দেখলে যে আমার মাটি জল বায়ু সব প্রদূষিত হল এবং আস্তে আস্তে আমার স্বাস্থ্যক পুরা অসুবিধার পকাইলা তেমন আমি বর্তমান ভারত সরকার চাইলে যে আমি ধীরে ধীরে আমার যে পারম্পরিক কৃষি পদ্ধতি অছি যেমতি আমার মৃত্তিকা প্রচুর জৈবিক সার আমি প্রদান করিবা মাটিকু সর্বনিম্ন বাধা পৌঁছাইবা ফসলের বিবিধতা আনিবা গোটিয়ে ফসল ন করিকি তৈলবীজ তা সাঙ্গে আমার ডালি জাতীয় ফসলক রোটেসন হিসাবে করিবা বর্ষ তমাম আমি মাটিকু আচ্ছাদন করিকি রাখিবা মানে পত্র আউ আমার ডাল আমার যে আমি পোড়ি দেছু যে আমার ধানর ধান কাটলা পরে আমি যে পোয়ালক তাকে সব কেমতি আমি মাটিকু ঘোড়াই রাখিবা সবুলে আউ পশুধনর সচিত ব্যবহার প্রাকৃতিক উপায়ে আমার যে বৃক্ষ রাশি সব অছি নিম করঞ্জ আত বেল তুলসী সেই সব ধরু আমি রাসায়নিক উপায় অবলম্বন ন করিকি প্রাকৃতিক উপায়ে বোটানিক্যাল পেস্টিসাইড তৈরি করিবা এবং এই সব জিনিসর ব্যবহার করিবা দ্বারা আমি কেমিতি আস্তে আস্তে নিজর যে আমার এগ্রিকালচার যে সেটআপ অছি কৃষির যে ব্যবস্থা আছে তাকে ধীরে ধীরে আমি প্রাকৃতিক কৃষি আড়কু নবা
0: আজ্ঞা তো ইথার যে লাভ মিলবা ইথে কে কে সব লাভ হবা বা যে উপকারিতা যাহা বি অছি সে বিষয়ে টিকে কহুন
1: এইথে দেখুন প্রথম উপকারিতা হল মৃত্তিকার জৈব পদার্থ বৃদ্ধি হব জৈব পদার্থ কু বৃদ্ধি হলে আমার এখানে যে বসবাস করছন্তি জিয়া শুকনো জীব উদ্ভিদ এগুড়া সব অধিকা হলে আমার ন্যাচুরাল ওয়ে মাটির উর্বরতা ফেরি আসিব তেমন আমি এই যে চাষ পদ্ধতি অছি সেথিরে আমি জৈবিক সারর উপযোগ করিবা মাটির গঠন এথিরে বহুত ভাবরে নরম হইযিব এবং ফসলর উৎপাদকতা বড়িব মাটির উর্বরতা তা ভিতরে জল সঞ্চালন তা ভিতরে যে আমার আস্তে আস্তে যে কেমিক্যাল ইউজ কলা পরে আমার অম্ল হয়ে যাইছি যে মাটি এবং আমার যে মাটিরে যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা যে অণুসার অছি বোরন জিঙ্ক এগুড়া সব যে বাঁধি হয়েকি রই যাচ্ছে ହେଉଛି ଏବଂ ଆମେ ଫସଲକୁ ଦେଇପାରୁନୁ ସେଗୁଡା ସବୁ ଧୀରେ ଧୀରେ ଢିଲା ହେଇକି ଗଛକୁ ମଧ୍ୟ ଆସିବ। ତାପରେ ପ୍ରଥମ ହେଉଛି ଆମେ ଯଦି ମାଟିକୁ ମାନେ ଠିକ କରିବା ତାପରେ ଆମେ ଧୀରେ ଧୀରେ ଆମ କୃଷିର ଉନ୍ନତି କରିପାରିବା। ଏଥିରେ ଆମର ମୁଖ୍ୟ ଲକ୍ଷ୍ୟ ହେଉଛି ନ୍ୟାଚୁରାଲ ଫାର୍ମିଂ। ସେଥିରେ ଆମେ କୌଣସି ବାହ୍ୟ କୃଷି ପଦାର୍ଥ ବ୍ୟବହାର କରିବାନି, ସ୍ଥାନୀୟ ମଞ୍ଜି ଓ ଦେଶୀ କିସମ ବ୍ୟବହାର କରିବା, ଆଉ ଫାର୍ମରେ ଥିବା ଯୋଉ ଆମର ବିହନ ବିଶୋଧନ କରିବାର ଯୋଉ ବୀଜାମୃତ ଅଛି, ବୀଜାମୃତ ତ ଏଥିରେ ଅମଳ ବୃଦ୍ଧି ହେବ। ତାପରେ ଧୀରେ ଧୀରେ ଆମର ମାଟିର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ହେବ, ପରିବେଶ ଉପରେ ଯୋଉ ପ୍ରଦୂଷଣ ହୋଇଛି ସେଟା କମିଯିବ, ତାପରେ କୃଷକମାନଙ୍କର ଆୟ ବୃଦ୍ଧି ହେବ, ତାପରେ ଜଳର ଯୋଉ ଆମେ ବ୍ୟବହାର କରୁଛୁ ସେଟା ମଧ୍ୟ ହ୍ରାସ ହେବ, ଉତ୍ପାଦନର ଯୋଉ ମୂଲ୍ୟ ଅଛି ତାକୁ ମଧ୍ୟ ଲୋକମାନେ ଯୋଉଟା ଆମର କେମିକାଲରେ ଗ୍ରୋ କରାଯାଉଛି ତାକୁ ଯଦି ଆମେ ଜୈବିକ ଆମେ ପ୍ରାକୃତିକ ଉପାୟରେ କରିବା ତାର ପ୍ରାଇସ୍ ମଧ୍ୟ ଲୋକ ଅଧିକା ଦେଇକି ମଧ୍ୟ କିଣିବେ। ତାପରେ ମାଟି ପୁନର୍ଜୀବିତ ହେବ, ପଶୁପାଳନର ମଧ୍ୟ ବହୁଳ ଭାବରେ ବୃଦ୍ଧି ହେବ, କାହିଁକି ନା ଆମେ ଯୋଉ ଜୀବାମୃତ ବୀଜାମୃତ ଇତ୍ୟାଦି ପ୍ରସ୍ତୁତ କରିବା ସବୁ ଆମ ଗୋମାତାଠୁ ଆମେ ପାଇବା, ଗୋମୂତ୍ର ଆଉ ଆମର ଯୋଉ ଗୋବର ଅଛି। ତାପରେ ଜଳବାୟୁର ମଧ୍ୟ ଯୋଉ ପାଣିପାଗ ପରିବର୍ତ୍ତନ ହେଉଛି, ଅସ୍ଥିରତା ହେଉଛି, ତାକୁ ମଧ୍ୟ ଆମେ ବହୁ ମାତ୍ରାରେ କଣ୍ଟ୍ରୋଲ କରିପାରିବା। ତାପରେ ସ୍ଥାନୀୟ ସମ୍ପଦ ଯୋଉ ଅଛି ଆମର ତାକୁ ମଧ୍ୟ ଆମେ ବିଶେଷ ଭାବରେ ବହୁତ ବ୍ୟବହାର କରିପାରିବା। ଏବଂ ସବୁଠୁ ବଡ଼ ହେଉଛି ଆମେ ଯେଉଁ କଷ୍ଟ ଅଫ୍ ପ୍ରଡକ୍ସନ୍ ବା ଯେଉଁ ମୂଲ୍ୟ ଅଛି, ଯେଉଁ ଆମେ ଖାଦ୍ୟ ପ୍ରଡକ୍ସନ୍ କରୁଛୁ ଚାଷ କରୁଛୁ ସେଥିରେ ଆମେ ଏକୁ କମେଇ ପାରିବା।
0: ତ ଆମର ଜିଲ୍ଲା ଥି ଆମର ଯେନ୍ ଚାଷୀ ଭାଇ ବହିନ ମାନେ ଅଛନ୍, କେନ୍ତା କରି ଏଇ ଯୋଜନା ଥି ସାମିଲ ହେବେ ବା ଯୋଡି ହେଇପାରିବେ ସେ ବିଷୟ ଟିକେ କୁହ।
1: ହଁ, ନିଶ୍ଚୟ କହିବି। ଆପଣ ଦେଖନ୍ତୁ ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ଆମର ଏଇ ଯୋଉ ପାନପୋଷ ସବ୍ ଡିଭିଜନରେ ଯୋଉ ଚାରୋଟି ବ୍ଲକ ଅଛି ସେଇ ବ୍ଲକକୁ ବର୍ତ୍ତମାନ 1000 ହେକ୍ଟର ଜମିରେ ଆମର ନ୍ୟାଚୁରାଲ ଫାର୍ମିଂ ଉପରେ ପ୍ରୋଗ୍ରାମ ଆସିଛି। ତ ଏଇ 50 ହେକ୍ଟର କରିକି ପ୍ରତି ବ୍ଲକରେ ହେବ, ଆଉ 50 ହେକ୍ଟରର 5ଟି କ୍ଲଷ୍ଟର ହେବ, 250 ହେକ୍ଟର ଗୋଟେ ବ୍ଲକରେ, ଏବଂ ପ୍ରତିଟି କ୍ଲଷ୍ଟରରେ 125 ଜଣ ଚାଷୀ ଆମର ରହିବେ, ଏବଂ ପ୍ରତିଟି 3ଟି କ୍ଲଷ୍ଟରକୁ 2ଟି BRC ହେବ, ଯେମିତି ବାୟୋ ରିସୋର୍ସ ସେଣ୍ଟର, ଯେଉଁମାନେ ଜୀବାମୃତ ବୀଜାମୃତ ଆଉ ନିମାସ୍ତ୍ର ବ୍ରହ୍ମାସ୍ତ୍ର ଦଶପର୍ଣ୍ଣିଅର୍କ ଯାହା ଯାହା ଆମର ସବୁ ନ୍ୟାଚୁରାଲ ଫାର୍ମିଂ ବା ପ୍ରାକୃତିକ କୃଷିରେ ଯେଉଁ ବ୍ୟବହାର ହେବ ସେଟାକୁ ତିଆରି କରିବେ, ଏବଂ ପ୍ରତି କ୍ଲଷ୍ଟରରେ 2 ଜଣ CRP ରହିବେ, କମ୍ୟୁନିଟି ରିସୋର୍ସ ପର୍ସନ୍। ସେ କମ୍ୟୁନିଟି ରିସୋର୍ସ ପର୍ସନ୍କୁ ଆମର OLM ମାଧ୍ୟମରେ, ଜୀବିକା ମିଶନ ମାଧ୍ୟମରେ ସିଲେକ୍ସନ୍ କରାଯାଉଛି। ସେମାନେ କୃଷି ସଖୀ ହେଇପାରନ୍ତି, କିମ୍ବା SHG ର କୌଣସି ଆକ୍ଟିଭ ମେମ୍ବର ହେଇପାରନ୍ତି, କିମ୍ବା କୌଣସି ପ୍ରୋଗ୍ରେସିଭ ଫାର୍ମର ହେଇପାରନ୍ତି, ଏବଂ କୃଷି ସଖୀମାନଙ୍କୁ ବା CRP ମାନଙ୍କୁ 5,000 ଟଙ୍କା ପର୍ ମନ୍ଥ ପ୍ରୋତ୍ସାହନ ଦିଆହେବ, ଏବଂ BRC ବା ବାୟୋ ରିସୋର୍ସ ସେଣ୍ଟର ପ୍ରଡକ୍ସନ୍ ସେଣ୍ଟର ଗୁଡ଼ାକୁ 1,00,000 ଟଙ୍କାର ଇନ୍ସେଣ୍ଟିଭ ଦିଆହେବ, ଯେଉଁଥିରେ କି 50,000 2ଟି ଫେଜ୍ରେ ଦିଆଯିବ। ତାଙ୍କର କାମ ରହିବ ସେମାନେ ଚାଷୀ ଭାଇମାନଙ୍କୁ ଯେଉଁ ଆମର 250 ହେକ୍ଟରର ଯେଉଁ ଗୋଟେ ବ୍ଲକ ପ୍ରତି ଯେଉଁ ଅଛି ସେମାନେ ସବୁ ଏଇ ବାୟୋ ରିସୋର୍ସ ସେଣ୍ଟର ଯେଉଁ ବୀଜାମୃତ ଜୀବାମୃତ ଆଚ୍ଛାଦନ ଆଉ ଏଇସବୁ ପ୍ରସ୍ତୁତି କରିକି ସେମାନେ ସପ୍ଲାଇ କରିବେ। ତ ଆମର ଅଲରେଡ଼ି 2ଟି ବ୍ଲକ ଲୋହଣିପଡ଼ା ଆଉ ଗୁରୁଣ୍ଡିଆରେ ଏଇ ପ୍ରୋଗ୍ରାମ ଚାଲିଥିଲା, ଏବଂ ବର୍ତ୍ତମାନ ଏଇ ବର୍ଷ ଠାରୁ ଚାଷୀ ସିଲେକ୍ସନ୍ ଚାଲିଛି, ତାଙ୍କ ସଏଲ୍ ସାମ୍ପଲ୍ ଟେଷ୍ଟିଂ ଚାଲିଛି, ଆଉ ଆମର ଏ 4ଟି ବ୍ଲକରେ 1,000 ହେକ୍ଟର 250 ହେକ୍ଟର ପ୍ରତି ବ୍ଲକରେ ଆମେ କଭର କରିବୁ କୃଷି ବିଭାଗ ତରଫରୁ। ତେଣୁ ଇଚ୍ଛୁକ ଚାଷୀ, ଇଚ୍ଛୁକ FPO, ଇଚ୍ଛୁକ SHG ଯେଉଁମାନେ କ୍ଲଷ୍ଟର ବେସିସ୍ରେ ଏଥିରେ ସାମିଲ ହେବା ପାଇଁ ଚାହାନ୍ତି ସେମାନେ ନିକଟସ୍ଥ ବ୍ଲକ କୃଷି କାର୍ଯ୍ୟାଳୟକୁ ଯୋଗାଯୋଗ କରିପାରିବେ, କିମ୍ବା ଆମର ପାନପୋଷ ସବ୍ ଡିଭିଜନରେ ଯେଉଁ ADO ଅଫିସ୍ ଅଛି ତାକୁ ମଧ୍ୟ ସେମାନେ ଯୋଗାଯୋଗ କରିପାରିବେ। ତ ଆମର ଯେଉଁ ମୁଁ କହିଲି ଯେଉଁ ବାୟୋ ରିସୋର୍ସ ସେଣ୍ଟର ସେଥିରେ ଆମର ବୀଜାମୃତ ଗୋବର ଆଉ ଗୋମୂତ୍ରରୁ ପ୍ରସ୍ତୁତ କରିବୁ, ତାପରେ ଜୀବାମୃତ ଗୁଡ଼ ବେସନ ମାଟି ପାଣି ଗୋବର ଗୋମୂତ୍ର ବ୍ୟବହାର କରିବୁ, ତାପରେ ମଲ୍ଚିଂ ଦ୍ୱାରା ଯେଉଁ ଆମର ମଲ୍ଚିଂ ବା ଆଚ୍ଛାଦନ କହୁଛୁ ସେଇଟା ମଧ୍ୟ ବ୍ୟବହାର କରିବୁ, ଆଉ ଗୋଟେ ବାପ୍ସା ଯେଉଁଥିରେ କି ମୃତ୍ତିକାର ବାୟୁ ଓ ଜଳ ଉଭୟକୁ ବାଲାନ୍ସ କରିବା ପାଇଁ ମଧ୍ୟ ଆମେ ଏଥିରେ ଆପଣଙ୍କୁ ଟ୍ରେନିଂ ଦେବୁ। ତାପରେ ଯେଉଁ ଆମର ଏଇସବୁ ନିମାସ୍ତ୍ର ଅଗ୍ନିଆସ୍ତ୍ର ବ୍ରହ୍ମାସ୍ତ୍ର ଯେଉଁ ସବୁ ଅଛି ସବୁ ସେଇଗୁଡ଼ାର କେମିତି ପ୍ରିପାରେସନ୍ ହେବ ଏବଂ ତାକୁ ଆପଣ କେମିତିଆ ପ୍ରିପେୟାର କରିପାରିବେ ତାର ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ସମୟରେ ଆମେ ଟ୍ରେନିଂ ଦେବୁ। ମୋର ମୁଖ୍ୟ ଆଜିର ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ଯେ ଆପଣଙ୍କୁ ଆମର ରେଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ କିଷାନମାନଙ୍କୁ, କିଷାନବାଣୀ ମାଧ୍ୟମରେ ଆମେ ଆପଣଙ୍କୁ ସଚେତନ କରିବାକୁ ଯାଉଛୁ ଯେ କେମିକାଲ ଫ୍ରି ବା ରସାୟନିକ ଫ୍ରି ଆପଣ ଚାଷ କରନ୍ତୁ, ତାର ପଦାର୍ଥର ମୂଲ୍ୟ ମଧ୍ୟ ଆପଣ ମାର୍କେଟରେ ଅଧିକା ପାଇବେ, ଏବଂ ଧୀରେ ଧୀରେ ଆମେ ଆମର ରାସାୟନିକ ଚାଷକୁ ଛାଡି ଆମେ ନ୍ୟାଚୁରାଲ ଫାର୍ମିଂ ଆଡକୁ ନିଶ୍ଚୟ ଅଗ୍ରଗତି କରିବା।
0: ତେବେ ଆଜ୍ଞା ଆପଣ ବହୁତ ବଢିଆ କଥା ମାନେ କହିଲେ ଇ ପ୍ରାକୃତିକ କୃଷି ଉପରେ। ତ ଆସିକର ଆମର ବୈଠକୀ ମାଧ୍ୟମତି ଇସବୁ କଥା ମାନେ କହିଥିବାରନୁ ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଜୁହାର
1: ଜୁହାର।

0: দাদা
1: হই গা হই,
0: ই আগে হাঁকর কথা মানকে শুনলা বেলে ই যেন কথা মানকে আমার চাষবাস ন যদি সামিল করমা বইলে আমার চাষবাসটা বঢ়িয়া সে হই পারবা।
1: হই গা হই।
0: হলে দাদা
1: হ্যাঁ হ্যাঁ
0: বেলে কানা কহুলি কি গীত পদে অদে গা শুনতা বলিকি
1: বঢ়িয়া হেতা গে এটারু পচরাবার কথা হে
0: বেলে ডেরি নি করুগা শুনুতে নে
1: হই হই।

0: দাদা
1: হই বীরসু
0: সোমিয়া হই আসলান আমার সূচনা মানকে দেবার লাগি
1: সূচনা বইলে কাঁটা গা পহলা কি বজার হাটর কথা টিকে নিহাতে পকামা
0: হই
1: তেহরু জেনটা দেখা যিবানি গায়
0: হই বেলে জনাই দউ
1: হই হই হই
0: বেলে বজার হাট ন আলু কিলো পিছা রইতিলা ষোলো টঙ্কা পিঁয়াজ রইতিলা পঁয়ত্রিশ টঙ্কা নেকরি চাল্লিশ টঙ্কা অদা শহে ষাঠিয়ে টঙ্কা লেসুন দুইশ টঙ্কা নেকরি দুইশ কোড়িয়ে টঙ্কা বিলাতি রইতিলা তিরিশ টঙ্কা নেকরি চাল্লিশ টঙ্কা বাইগন রইতিলা চাল্লিশ টঙ্কা ভেন্ডি চাল্লিশ টঙ্কা বরবটি পচাশ টঙ্কা নেকরি ষাঠিয়ে টঙ্কা লাউগুটাকে কোড়িয়ে টঙ্কা মাখন তিরিশ টঙ্কা করলা রইতিলা পচাশ টঙ্কা নেকরি ষাঠিয়ে টঙ্কা ফুলকোবি ষাঠিয়ে টঙ্কা নেকরি সত্তর টঙ্কা বন্ধাকোবি রইতিলা কোড়িয়ে টঙ্কা নেকরি তিরিশ টঙ্কা গাজর পচাশ টঙ্কা নেকরি ষাঠিয়ে টঙ্কা বিট রইতিলা চাল্লিশ টঙ্কা নেকরি পচাশ টঙ্কা কুন্দুরু চাল্লিশ টঙ্কা পুটল রইতিলা চাল্লিশ টঙ্কা নেকরি পচাশ টঙ্কা সারু রইতিলা পচাশ টঙ্কা কঞ্চা মির্চা অশি টঙ্কা নেকরি নবে টঙ্কা আর কঞ্চা কদেল রইতিলা চাল্লিশ টঙ্কা নেকরি পচাশ টঙ্কা
1: বিরসু
0: হ্যাঁ দাদা
1: ই তো দেখু দেখু বজার দর বিষয়ে দেলা কথা কে কইকরি
0: হই হই
1: বলে ই পাইন পাগর কথা গা
0: হই বলে জনাই দউ হ্যাঁ
2: বলে সুন্দরগড় জেলার পাইন পাক কে দেখমা বলে আমার জেলার পাক মানে নিহাতি মেঘুয়ার হবা আর কেনে কেনতা দশ মিলিমিটর যাকর বর্ষা হবার সম্ভাবনা রহুছে আর ইতার সঙ্গে সঙ্গে দেখমা বলে দুইশো একাবন ডিগ্রি তলিয়া পবন বহিপারার পবনর বেগটা ঘণ্টা প্রতি ন কিলোমিটর হিসাবনে বহিপারে আর তাপমাত্রাকে দেখমা বলে সবুন এদিকা তেত্রিশ ডিগ্রি সেলসিয়স আর সবুন কম তেইশ ডিগ্রি সেলসিয়স রহবা আর আর্দ্রতাকে দেখমা বলে সবুন এদিকা শতকড়া পঞ্চানব্বই ভাগ আর সবুন কম শতকড়া একাশি ভাগ রহবার সম্ভাবনা রহুছে
1: বিরসু
0: হ্যাঁ দাদা বুঝলি ন বেলে বৈঠকি সরবার বেল হয়ে গেল কৌছ তো
1: হই গা হই
0: বেলে আমার চাষি ভাই বোন মানকে যেন ঠিকানাটা কয়েছু যেন ঠিকানাকে পাইকি আমার কার্যক্রম বিষয় মতামত লেখছন তার সঙ্গে ই বছর কানা সবু চাষবাস যোজনা করিছন করিছন কানা করলে ন সে কথা মানকে আমার এই ঠিকানাথি চিঠি লেখিকি জনামে
1: হই হই
0: বইলে আমাকে চিঠি লেখবার লাগি ঠিকানা হচ্ছে
1: কিষাণবাণী কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক
0: আকাশবাণী রাউরকেলা পিন নম্বর সাত ছ ন শূন্য চার দুই
1: বলে চাষী ভাই বোন মানে আপন মানে তো জানিছন আমার কিষাণবাণী কার্যক্রম কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকারঙ্কর তরফ প্রসারণ করা যাচ্ছে
0: হই তো চাষী ভাই বোন মানে আজির বৈঠকিনু শুক্রদাদা আর বীরসু ভাইকে বিদায় দন
1: জুহার।

0: নমস্কার শ্রোতা বন্ধু, আজ হেলো রাউরকেলা কার্যক্রমক স্বাগত আপনার। কার্যক্রম প্রযোজনা বসন্ত কুমার স্বাইঁ এবং আজর এই হেলো রাউরকেলা কার্যক্রম সহ মু অশোক রাউত। তবে শ্রোতা বন্ধু, আউ ডেরি নকরি আসন্তু আরম্ভ করিবা আপন মানকর কথা এবং পছন্দর কথাচিত্রর গীতক নিয়ে কার্যক্রম হেলো রাউরকেলা। হেলো রাউরকেলা।
1: আজ্ঞা নমস্কার।
0: নমস্কার, জয় জগন্নাথ।
1: জয় জগন্নাথ। আজ্ঞা, জয় জগন্নাথ।
0: কে কোথলে, কোড কোথলে, পরিচয় টিকে দেবে?
1: মুই রঞ্জিত প্রসাদ কোথলে, আজ্ঞা, বামড়া জেলা সম্বলপুর। আজ্ঞা।
0: আচ্ছা, আর রঞ্জিত বাবু, পবিত্র রথযাত্রা অবসরের আপনার আপনার সমস্ত পরিবার বর্গক অনেক অনেক শুভেচ্ছা জনাওছু। আউ কেমিতি কোন রথযাত্রা আপনার অঞ্চলের অনুষ্ঠিত হয়েছি, কেমিতি কোন পালন করা যাচ্ছে, সে বিষয়ে টিকে অবগত করিবে?
1: হ্যাঁ, আমার বামড়ারে তো হয়ে গোবিন্দপুর কাছে আছে আমার জগন্নাথ মহাপ্রভুর মন্দির।
0: আজ্ঞা।
1: এটারু তারপর আমার এই বামড়ারে যে থানা পাখি গুটে জায়গা আছে,
0: রঞ্জিত বাবু পছন্দ হিন্দি ফিল্ম র গীত কুহন্তু।
1: ভক্তি গীত, হিন্দি
0: ভক্তি গীত। ডেডিকেট করিয়াকু চাহিবে?
1: এটা আমার বড় ভাই তো আমার পাখরে রহন্তি, দোকান নিয়েছি তাঙ্কর, আমি তাকে কাম করব। তাঙ্কর নাম আছে ডম্বুধর সন্ড।
0: আচ্ছা।
1: আমার সান ভাই আছেন সঞ্জীব প্রসাদ, আর বাপা আছেন শ্রী রামবল্লভ প্রসাদ। আর আমার কেতিপানি গাঁ চার পাঁচ কিলোমিটার দূর আছে, তাঙ্কর গোটে রেডিও শ্রোতা আছে, মানে আছে দেবেন্দ্র সাহু।
0: আজ্ঞা।
1: তাঙ্কর ফাইটার ফার্স্ট ডেডিকেট আছে।
0: ঠিক আছে রঞ্জিত বাবু, আপনার যেমানকো ডেডিকেট করিয়াকু চাহিলে সেমানকো ডেডিকেট করিয়া সহিত হেলো রাউরকেলা কার্যক্রম শুনুথবা সমস্ত শ্রোতা মানকো শুনাই দেউচু আপনার পছন্দর হিন্দি কথাগীতর এই ভক্তি গীত। জগতর নাথ জগন্নাথ আপন মানকর মঙ্গল করন্তু, এইভাবে কিছু শুভকামনা সহ রহুচু। জয় জগন্নাথ।
1: জয় জগন্নাথ। জয় জগন্নাথ।

0: ও হরড় চাষের বীমা পঞ্জীকরণ করাই নিন্তু। ভাগ চাষী, ঋণী ও অনুঋণী চাষী সমস্ত নিজ ফসলর বীমা পঞ্জীকরণ নির্ধারিত তারিখ 31 জুলাই সুদ্ধা নিকটস্থ কৃষি সমবায় সমিতি যথা প্যাক্স, ল্যাম্পস, ব্যাঙ্ক শাখা কিংবা জনসেবা কেন্দ্রে করাই পারিবে। চাষী পিছা 5 একর জমির ফসল বীমা পঞ্জীকরণ সম্পূর্ণ দেয়মুক্ত অটে। প্লট পিছা কেবল 1 টাকা দেওয়া পড়ব। অধিক বিবরণী পাই নিকটস্থ কৃষি সমবায় সমিতি, যেকোনসি ব্যাঙ্ক শাখা কিংবা কৃষি ও সমবায় অধিকারী যোগাযোগ করন্তু।
1: হ্যালো রাউরকেলা।
2: নমস্কার।
1: নমস্কার, জয় জগন্নাথ। নরেন্দ্র বাবু, আউ কেমিতি কোন আপনক অঞ্চলরে এই যে নবদিনাত্মক রথযাত্রা অনুষ্ঠিত হইছি? নরেন্দ্রবাবু পছন্দর গীত কুহন্তু, হিন্দি কথাচিত্র গীত। আচ্ছা, কাকু ডেডিকেট করিয়াক চাহিবে?
2: ডেডিকেট আপনকু, আপনক কেন্দ্র যেতে স্টাফ আছেন সমস্তকু, অশোকপতি, রাজ বেহেরা, লক্ষ্মীনারায়ণ বাঘ, রবীন্দ্র মেহের, আর যেতে সব শুনছেন সমস্তকু।
1: ঠিক আছে নরেন্দ্রবাবু, আপন মতে এই গীত ডেডিকেট করিথিবারু আপনকু অশেষ ধন্যবাদ। তা সহিত যে শ্রোতা মানুষ না নেলে এবং হ্যালো রাউরকেলা কার্যক্রম শুণুথিবা সমস্ত শ্রোতা মানুষ শুনে দেউছু আমার পছন্দর হিন্দি কথাচিত্রর এই ভক্ত।

গজপতি পুরুষোত্তম, রচনা চন্দ্রশেখর মিশ্র, প্রযোজনা সুরেশ চন্দ্র নায়ক, নির্দেশনা নারায়ণ সিং, সঙ্গীত চৌধুরী ভারতী কৃষ্ণ দাস।

0: আরে জগন্নাথ, কাঞ্চি যুদ্ধকে আমি যেতবে যাচ্ছে সেতবে মোর মনে হুয়ে পুরুষোত্তমকে তো ক্ষমা দিয়েলু না?
1: ক্ষমা মু ক্ষমা দেওয়া কি ভাই? সে তার ভুলর প্রায়শ্চিত করছে, প্রায়শ্চিত পরে ক্ষমা তো তার প্রাপ্য, এতে মোর দেবা নদেবার প্রশ্ন উঠুছে কেউঠি।
0: বাহ, সুন্দর সমীক্ষা। তাহলে মাণিক গৌডুণী তার পুনি কোন প্রাপ্য?
1: মাতৃত্ব।
0: মাতৃত্ব?
1: হ্যাঁ ভাই, সবু জননী মা নুহন্তি, আউ জননী নহই মা সে তো তপস্যা সাধনা। সতরে ভাই, যদি এ পৃথিবীর সমস্ত নারী জাতি মাতৃত্বর মমত্ববোধকে নিজ ভিতরে উজ্জীবিত করে পারন্তে, তাহলে চারিত্রিক স্খলনর দ্রুত অবক্ষয় হয়ে এই সমাজ ধ্বংসর করাল দাবাগ্নি রক্ষা পাই।

সর্বস্ব ত্যাগ করিবার ভাবনা। ধন্য ধন্য তু মাণিক, ধন্য তু জগতর নাথঙ্কু পুয় রূপরে পাই জীবন তোর ধন্য হয়েছি, সার্থক হয়েছি তোর জন্ম। চাল চাল সেনাপতি, প্রভু যেতবে আগরে গলে আউ বিশ্রামর প্রয়োজন না। আসুচি মা, মতে আশীর্বাদ দে। উৎকল গজপতি পুরুষোত্তমর প্রণাম তু গ্রহণ কর মা।